0: there is another way of living for women. Women do have rights. Women do have a voice.
1: এখন আমার ভালো লাগে, এখন আমার আসলে লাগে যে আমি বাংলাদেশে থাকি না, ভালো আছি.
0: And now that she feels good, she's even better than she was in Bangladesh.
2: Best, 92.6.
3: No one is illegal.